আরে নুবং সুদ গংতু নাপমুনসা মুতন সি তুপিরিলম জখামো সুরং কায়ু সুম গসদীপ কা সেলং আলং কায়ু মুতন সি তুপিয়ারি সা সিজক কাদু থিলেল তুবুনি কায়ু নন মুতন সি তুপিয়ারি রেম তছত নাং সিং লন গাট বুসা তন্দক নন মাতপা গুতছ টেম গুম সিং বিলং সুরং সা মুতন সি তুপি আরি সা সিজক পু রং লুং তিন বুম সা পুনন আরি ফুঙ্গান মো সুযোগবু মতন সি তুপি আরিসা রং নুদিন বোমসা পুনর আরিসা দীপকা সুরং

নুশিচান থিমবির নিংসং চুকনু তেমুকি খেমনুকি ইংবা লিগ পিসংবা খেমলাবা খেমলা মাহু আসেওয়ারু মিডিয়াম ওয়েভ নানচিং নিচি থিবোং সুমসি তেপকা তুকসি নুসি মিটার হেনচিং থিক নানচিং লিসি আং লিসি কিলো হচ নু শর্টওয়ে প্লেন তুকি মিটার ব্যান্ড হেনচিং লিসি নানচিং ইচি সুম্বং আংসি কিলো হচ পা কনকান্তক ইং সিবুং হিমলাম্বা পারিগের পছিগে ইয়ামো খা কন থিম্বে ইন কঞ্চনজঙ্গা এফ এম নানচিং থিকং সুমসি ও আং খেমা সুক্তে আইন নাজিরি তংবে হেনচিং নিচি নিবং আং তুকসি জুলাই লাভরেন ইয়েনিত সুমসি ফসুপা ইয়েনরু আলুকমু ইংসেবং হিমবা মুগলে পিসিক ইউচিকপা গাছি মুক্তালে এন্দকপা হেকে নুসি চান থিম্বে হিকসিন থিম্বে ও কাকনো তগি ইংঘং খেন ইগাং থিকনি চিসামেগেন সামলোহা তুন্দুম সিম্বে আলো কাকনো তগি ইংঘং খেপসুম কন কাদক ইংসেবং হিমলো আল বিন্দু ইয়াকথুমালাম ইংঘং খেপসুম মিমা নামধা বঙ্গাল বা সুমিহং তুতু সুভেন্দু অধিকারী জি রে সুকিম খামগু বা সুমিহং তুতু প্রেম সিং তামাং ইন নবনা খামগু সেক্রেটারিয়েট কলকাতা উতু আং ওয়ে হেকি আং সুমিহং তুতু তামাং রে আং আবং ই তুমু ই হেমো তুতু অধিকারী জি ইন চথেপ নান্দু আবাঙে কুসং লসুবেমো মেন্দংদং সুসাঙ্গো তুন্তু আংওয়া খুঞ্চি তুমু ই সিগাং ইয়েক পাপাঁদা হারেন তাজেঙ্গি পোখে কমো লথিক ওয়ে শিলিগুড়ি এসএনটি কমপ্লেক্স নিতাং লথিক সুস্বস্থা